এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের ইংরেজি ধারাবিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে আজ রাত 9:30 গীতাঞ্জলি, সঞ্চয়িতা, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী এবং মৈত্রী প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্জে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্জে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্জে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।
1: ভারত মাতা কি জয়। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজ স্বাধীনতার 80তম বর্ষপূর্তির পবিত্র দিনে আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার মুক্ত আকাশ। নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ সহ পশ্চিমবঙ্গের অসংখ্য বীর সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। সেই লক্ষ্যেই যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, আমাদের মা বোনেদের আরও স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। যে দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবচেয়ে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা। তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। তাই তিরঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই স্বাধীনতা দিবসে আসুন হর ঘর তিরঙ্গার মাধ্যমে প্রতিটি ঘরে উড়ুক আমাদের গর্বের তিরঙ্গা, জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে হাতে হাত মিলিয়ে গড়ে তুলি আরও উন্নত, আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল পশ্চিমবঙ্গ। জয় হিন্দ, বন্দে মাতরম।
0: শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ নিতে দেশের শিল্পক্ষেত্র যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে আজ জাতীয় পতাকার উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জাতির ঐক্য সংহতিকে অটুট রেখে আরও উন্নত, সমৃদ্ধ ও উজ্জ্বল পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে। পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ জানিয়েছে, পরীক্ষা উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করতে হবে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আজ শুরু হচ্ছে। গোল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। আসি বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেন। শ্রী মোদী বলেন, আগামী 5 থেকে 7 বছরে দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার উপযোগী করে তুলতে হবে। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ স্থান। সপ্তধারার দ্বিতীয় সিদ্ধান্ত হল খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ এবং কৃষিজাত পণ্যের বাজার বিস্তার।
2: কৃষি আর ফুড প্রোডাকশন, ফুড প্রসেসিং, আমরা এই দিশা মে আগে বড়না হোগা। আমারে কিষানোনে আব দুনিয়া কে বাজার খুল চুকে, এফপি কে কারণ হামে এক বহুত বড়া মার্কেট মিল রাহা হ্যায়, হামে ওয়াহাঁ পৌঁছনা হ্যায়, হমে উস জগা কো হাত লগানা হ্যায়, হমে খেত সে লেকর এক্সপোর্ট মার্কেট কি ওর জানা হোগা। পারম্পারিক খান পান হো, হামারে মিলেটস হো, হামারে মসালা হো, হামারে ফল হো, ফুল হো, ক্যা কুছ নহীঁ হ্যায় হামারে পাস, ও গ্লোবাল ব্র্যান্ডস বননে চাহিয়ে। হামারে কিষান কেমিক্যাল ফ্রি খেতি কো বল দেঙ্গে, দুনিয়া মে ইনকি মাঙ্গ অর বড়নে ওয়ালি হ্যায়।
1: তৃতীয় যে বিষয়টির উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন সেটি হল প্রযুক্তির উদ্ভাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, ডেটা সেন্টার তৈরি ও যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। চতুর্থত, প্রধানমন্ত্রী জোর দিয়েছেন গতিশক্তি বৃদ্ধির উপর, যোগাযোগ ব্যবস্থা সুগম করা ও পরিবহন পরিকাঠামোকে সুদৃঢ় করার জন্য নানা উল্লেখযোগ্য প্রকল্পের কথা শ্রী মোদী তাঁর ভাষণে উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে দ্রুতগতির ট্রেন, বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি, মাল্টিমোডাল লজিস্টিক হাব তৈরি ইত্যাদি। সপ্তধারার পঞ্চম অধ্যায় হিসেবে প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের ওপর জোর দিয়েছেন। তিনি প্রতিরক্ষা উৎপাদনের আন্তর্জাতিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ স্থান নেওয়ার কথা মনে করিয়ে দেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা দেশের সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ষষ্ঠত, শ্রী মোদী আজ লালকেল্লার ভাষণ থেকে গ্রিন ও ব্লু ইকোনমির প্রতি ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন দেশের অন্যতম লক্ষ্য, এর পাশাপাশি সামুদ্রিক উৎসজনিত অর্থনৈতিক বিস্তারের কথাও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে। দেশে দীর্ঘ সামুদ্রিক তটরেখাকে কেন্দ্র করে অর্থনৈতিক বিস্তার ঘটানোর লক্ষ্যে বিশেষ করে সমুদ্র মন্থন প্রকল্পের কথা আজ প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন। সপ্তধারার অন্তিম বিষয় হিসেবে তিনি সফট পাওয়ারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে যোগ বিশ্বে সর্বত্র সমাদৃত, সেই সঙ্গেই আয়ুর্বেদ সহ সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে ভারত আজ বিশ্বকে দিশা দেখাচ্ছে। শ্রী মোদী বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাস থাকা জরুরি। এ প্রসঙ্গে তিনি মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল সহ একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন। দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির কথাও জানিয়েছেন তিনি।
2: ইনি দেশবাসীয় কা প্রয়াস কা পরিণাম হ্যায় কি হাম কবি ফ্রেজাইল ফাইল মে গিরে জাতে থে, 12 সাল কে ভিতর ভিতর হাম এক মেজর ইকোনমি মে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি বন গয়ে হ্যায়।
1: গত 12 বছরে দেশের সেমিকন্ডাক্টর ও ক্রিটিক্যাল মিনারেল ক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির বাজারে অংশগ্রহণের জন্য ভারত অনেকটাই অগ্রসর হয়েছে।
2: দেশ আজাদ হোনে কে বাদ বিশ্ব মে তো সেমিকন্ডাক্টর কি চর্চা হো চুকি, হামারে ইয়াহাঁ ভি বাতে হোতি থি, লেকিন সেমিকন্ডাক্টর কা কোই বড়া প্ল্যান হাম আগে নহীঁ বড়া পায়ে। অর আজ স্থিতি ক্যা হ্যায়, আজ কি ডিজিটাল দুনিয়া মে চিপ কা মাহাত্ম্য হাম সমঝতে হ্যায়, কোই ভি ইলেকট্রনিক গুডস হোগা, हमारे मेडिकल इक्विपमेंट होंगे, हमारे ट्रांसपोर्ट के रास्ते होंगे, हर किसी में चिप अनिवार्य है।
1: বিকল্প শক্তির ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আজ পাইপলাইন বাহিত গ্যাস পরিষেবা ও পিএম সূর্যঘর প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করেছেন।
2: हमारे देश में सिर्फ 70 शहरों में पाइप से गैस की व्यवस्था थी, 12 साल में इन 70 शहरों को हमने 700 शहरों तक पहुंचा दिया, ये होता है विस्तार। हमने पीएम सूर्यघर मुफ्त बिजली योजना चालू की और आज मुझे संतोष है कि इतने कम समय में 50 लाख घरों का सोलर एनर्जी का काम हम आंकड़ा पार कर चुके हैं।

পারমাণবিক শক্তি ক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, স্বাধীনতার পর এই প্রথমবার এই অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা, ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন। আজকের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গেই দেওয়া হয় 21 বার তোপধ্বনি। এরপরই ভারতীয় বিমানবাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করা হয়। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়। উপস্থিত স্কুলপড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যপাল পরে কলকাতা মেয়র রোডে মহাত্মা গান্ধীর মূর্তিতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 80তম স্বাধীনতা দিবসে রাজ্যের প্রতিটি নাগরিককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। স্বাধীনতা দিবসে আজ সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর বেতার ভাষণে মুখ্যমন্ত্রী, যাদের আত্মত্যাগে স্বাধীনতা লাভ সম্পন্ন হয়েছে রাজ্যের সেই সব বীর সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, মহিলাদের স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে তার সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী আজ রেড রোডে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের পর সুন্দরবন যাবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ঘোষণা করেছে, UGC নেট, CISR নেট এবং ICAR AIEEPG ও AICE PhD 2026 সাময়িক উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কিজ আগামীকাল প্রকাশ করা হবে। পরীক্ষা উত্তরপত্র সংক্রান্ত বিষয় শুধুমাত্র সংস্থার অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার জন্য NTA পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে। লং আইল্যান্ডের এক জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দুর্বল হয়ে পড়া সামরিক বাহিনী প্রায় পরাজয়ের মুখোমুখি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র শীঘ্রই হরমুজ প্রণালীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং কৌশলগত এই জলপথটি পুনরায় খুলে দেবার বিষয়ে ইরানের সাথে আলোচনায় থমকে থাকা সত্ত্বেও তিনি এই নিয়ন্ত্রণ বজায় রাখবেন। ইন্দোনেশিয়ার কাছে সমুদ্রে আজ সকালে 7.7 মাত্রা তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এর তীব্রতায় বেশ কিছু বাড়িঘর এবং আবাসন ক্ষতিগ্রস্ত। আপাতত কোনো প্রাণহানির খবর নেই। ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক টের পাওয়া যায়। পূর্ব ও পশ্চিম নুসা টেঙ্গারা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। বাসিন্দাদের সমুদ্র তীরবর্তী স্থান থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজ আজ শুরু হচ্ছে। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বর্তমানে 5ম স্থানে থাকা ভারত আসন্ন টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লক্ষ্যে মরিয়া। এবছর জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের পর শুভমান গিলের নেতৃত্বে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, ভারত শেষবার শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলেছিল 2017 সালে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তি সপ্তধারার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ নিতে দেশের শিল্পক্ষেত্র ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গান্ধীঘাটে রাজ্যপাল এক বিশেষ অনুষ্ঠানে আজ যোগ দেন। কলকাতার রেড রোডে আজ জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জাতীয় ঐক্য সংহতিকে অটুট রেখে আরো উন্নত, সমৃদ্ধ ও উজ্জ্বল পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: देखो वीर जवानो, अपने खून पे इल्जाम ना सोधागन। यो देशभक्तिपूर्ण हिन्दी चलचित्रको गीत पनि सोधागन। अब आउँ अर्को एउटा सेगमेन्टमा, जुन सेगमेन्टको नाम हो घरेलु औषधि, जसमा हामी केही कुरा गर्छौँ घरेलु औषधिको बारेमा। तर पहिला सुनौ यो सन्देशले यहाँनिर।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।

0: প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সুদ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: चाहे सपना एक परिवार का हो, एक बिजनेस का या पूरे देश का, हर सपने में है भारत की नई तस्वीर। इस स्वतंत्रता दिवस पर SBI की तरफ से आप सभी को हार्दिक शुभकामनाएं। आइए हम सब मिलके साथ भारत को और आगे ले जाएं। SBI, डिजिटल फर्स्ट, कस्टमर फर्स्ट, नेशन ऑलवेज।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসি তে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভ

0: ক্ষতি হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: श्रोताहरू सुन्नुहुँदैछ हिन्दी सिनेमाका गीतहरू। अब अघिल्लो प्रस्तुति स्वीकार्नुहोस्। राजा ओ रङ्क चलचित्रबाट गुन्जने स्वर रहेको छ मोहम्मद रफीको, जसमा शब्द दिनुभएछ आनन्द बक्सीले अनि सङ्गीत लक्ष्मीकान्त प्यारेलालले।

0: अहिले सुन्दै हुनुहुन्थ्यो पवन गोलेको स्वरलाई।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: अब सुनाइरहेछौँ अञ्जली गुरुङको स्वरलाई।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: भौतिक संरचनाहरूलाई ठूलो क्षति पुगेको अधिकारीहरूले जनाएका छन्। अब मौसम सम्बन्धी समाचार। भारतीय मौसम विज्ञान विभागले आज उत्तराखण्ड र अरुणाचल प्रदेशका केही स्थानहरूमा अत्याधिक वर्षा हुने पूर्वानुमान गरेको छ। विभागका अनुसार उत्तर पूर्वी भारतका विभिन्न भूभागका साथै छत्तिसगढ पूर्वी राजस्थान गङ्गेय पश्चिम बङ्गाल गुजरात हरियाणा चण्डीगढ दिल्ली हिमाचल प्रदेश जम्मू कश्मीर लद्दाख महाराष्ट्र ओडिसा पन्जाब उत्तर प्रदेश र विदर्भ क्षेत्रमा आज मध्यमदेखि भारी वर्षाको सम्भावना रहेको छ। यसैगरी विभागले अन्डमान र निकोबार द्वीप समूह आन्ध्र प्रदेश गाङ्गेय पश्चिम बङ्गाल उत्तरी भित्री कर्नाटक तमिलनाडु पुडुचेरी र कराईकलका केही स्थानहरूमा मेघ गर्जन र चट्याङसहित वर्षा हुने समेत चेतावनी दिएको छ। अब अन्तमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। समग्र देशमा आज 80 स्वतन्त्रता दिवस पालना। प्रधानमन्त्री मोदीले गर्नुभयो लाल किल्लाबाट देशवासीलाई सम्बोधन। महिला आरक्षण विधेयकमा सर्वसम्मत सहयोगका लागि प्रधानमन्त्री मोदीद्वारा आह्वान। केन्द्रीय दूरसञ्चार विभागले यसै महिनाको 17 21 तारिकसम्म पुणेमा ब्रिक्स सूचना तथा सञ्चार प्रविधि ट्र्याक आयोजना गर्ने। इन्डोनेसियाको फ्लोरेन्स क्षेत्रमा 7.7 म्याग्निच्युडको शक्तिशाली भूकम्प कम्तीमा 38 मृत्यु। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: প্রথমে বিশেষ বিশেষ খবর। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80 স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গত 12 দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। তিনি দিল্লির লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 38 প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ ওড়িশা উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে ভারত 2 288 রান করেছে। আসি বিস্তারিত খবরে। দেশ আজ যথাযোগ্য মর্যাদায় 80 স্বাধীনতা দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছাবার পর দিল্লি পুলিশ গার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে জেনারেল স্যালুট দেন। এরপর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে 21 পার্তপধ্বনি করা হয়। লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনের সময় এই প্রথম জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশিত হয়। পতাকা উত্তোলনের পর ভারতীয় বিমান বাহিনীর 2 MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি হয়। এই আয়োজনে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর ক্যাডেট এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় 5000 বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন PM বিশ্বকর্মা প্রকল্পের কারিগর, PM মুদ্রা যোজনার নারী উদ্যোক্তা, PM স্বনিধির সুবিধা প্রাপক রাস্তার হকার, ভারত ট্যাক্সির চালক, স্বচ্ছ ভারত অভিযানের অধীনে শহরাঞ্চলের সাফাই কর্মী এবং জাতীয় উদ্ভাবন কর্মসূচির তরুণ উদ্ভাবকরা। এর আগে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান,
2: পিছলে 12 ডিফেন্স প্রোডাকশন করিব 4 খাদি ও গ্রামোদ্যোগ উৎপাদন করিব 5 হুয়া, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং করিব 7 বড়া, আধুনিক রেলওয়ে কোচ কা নির্মাণ 21 বড়া, মোবাইল ফোন উৎপাদন 33 বড়া, আধুনিক যুগ কো দেখ করকে ভি ডিজিটাল আর ইনোভেশন কি দুনিয়া মে ভি হামনে আপনা পরচম লহরায়া, ইন্টারনেট ইউজার করিব 4 বড়ে, পেটেন্ট গ্রান্ট হোনে কি সংখ্যা 4 বড়ি, ডিজিটাল ট্রানজেকশন 100 বড়ে।
1: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে অনলাইন কোচিং এর সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। প্রথম সারির শিক্ষকদের তত্ত্বাবধানে সকলের কাছে উন্নত মানের শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে কোচিং ক্লাসের জন্য মধ্যবিত্ত পরিবারগুলি যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেটি বাঁচবে। প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরে 1 কোটি তরুণ তরুণী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ পাবেন। এর ফলে তারা এআই ক্ষেত্রে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। দেশকে মূলত 3টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, ব্যয় সাশ্রয়, গুণমান বজায় রাখা এবং দক্ষতা বিকাশ।
2: मैं तीन चीजों पर विशेष जोर देना चाहता हूं। मैन्युफैक्चरिंग के क्षेत्र में जो मेरे भाई बहन हैं, ये समय का ये अवसर है, इस अवसर को जाने मत दें। और इसके लिए हमें कॉस्ट, क्वालिटी और स्केल, इसके विषय में वैश्विक मानदंडों से खरा उतरना पड़ेगा। हमारी फैक्ट्रीज कॉम्पिटिटिव हो, हमारे प्रोडक्ट यूजर फ्रेंडली हो, हमारा पैकेजिंग दुनिया के लोगों को लुभावने वाला हो, आकर्षित करने वाला हो।
1: সব রাজনৈতিক দলের কাছে তার আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। দেশের বিভিন্ন রাজ্যে উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের VVG রামজি, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। ত্রিপুরার আগরতলার আসাম রাইফেলসের মাঠে রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। তিনি বলেন, আজকের দিন একটি স্বনির্ভর ও উন্নত ভারত গড়ার সংকল্পের প্রতীক। তিনি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ এবং দেশ নির্মাতাদের শ্রদ্ধা জানান। আসামের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে জনকল্যাণ, পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে সরকার ভুয়া বলে অভিহিত করেছে। ওই পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে 5,000 টাকার নগদ অনুদান দিচ্ছেন এবং উপভোক্তাদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যে। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের কোনো নগদ অনুদান প্রদানের ঘোষণা করেননি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং দূতাবাসগুলি শুভেচ্ছা জানিয়েছে। তারা ভারতের গণতান্ত্রিক যাত্রা, সভ্যতা, ঐতিহ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় এদেশের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও তাঁর শুভেচ্ছা বার্তায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী হতে থাকা কৌশলগত অংশীদারিত্বের উপর আলোকপাত করেছেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগারাত্নম দক্ষতা, উন্নয়ন, ডিজিটালাইজেশন, সুস্থায়ী উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থায় দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দেন। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হ্যারজোক, হিন্দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, লাটভিয়ার বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য বিশ্বনেতাদের ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলিতে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সিঙ্গাপুর, চীন ও হংকংয়ে হাজার হাজার ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে আজ সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করছে। টেলিযোগাযোগ বিভাগ পুনেতে ব্রিক্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ট্র্যাকের আয়োজন করতে চলেছে। আগামী 17-21 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস CBDT 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স

0: ডিসক্লোজার স্কিম ফ্যাস্ট ডিএস বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। এই প্রকল্প আগামীকাল থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে আজ সকালে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7। এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন, 6 জন আহত, 2 জন নিখোঁজ। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর IMD। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে খেলার শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য 1টি উইকেট নেন। বৃষ্টির কারণে আজ বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH হকি বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে ভারত ওয়েলসকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি এবং সঞ্জয় রানা 1টি গোল করেন। শেষে বিশেষ খবর আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम। त्यसभन्दा अघि सुन्नुहोस् यो छोटो सन्देश।
2: Whether it's the dream of a family, a business, or an entire nation, every dream paints a new picture of India. This Independence Day, SBI extends its warmest wishes to every Indian. Let's come together and take India forward. SBI, digital first, customer first, nation always.
3: Whether it's the dream of a family, a business, or an entire nation, every dream paints a new picture of India. This Independence Day, SBI extends its warmest wishes to every Indian. Let's come together and take India forward. SBI, digital first, customer first, nation always.
4: चाहे सपना एक परिवार का हो, एक बिजनेस का या पूरे देश का,
5: हर सपने में है भारत की नई तस्वीर।
4: इस स्वतंत्रता दिवस पर SBI की तरफ से आप सभी को हार्दिक शुभकामनाएं।
5: आइए हम सब मिलके साथ भारत को और आगे ले जाएं।
4: SBI, डिजिटल फर्स्ट, कस्टमर फर्स्ट, नेशन ऑलवेज।
6: अपनी अपना शरीर HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
7: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
6: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
7: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
6: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
7: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।